সকাল 7টা বাজে 10 মিনিটের স্বাস্থ্য সূচনায় শুনবে সাপ কামুড়লে কণ করবে এ সম্পর্কে কইছেন ডাক্তার রঞ্জন কুজুর। সকাল 7টা বাজে 35 মিনিটে স্বভাব কবি গঙ্গাধর মেহের কৃতি আধারিত সঙ্গীতর বিশেষ কার্যক্রম গঙ্গাধর সঙ্গীতরে শুনবে তপস্বিনীর দশম ভাগ। আলেখ্য প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। সকাল 7টা বাজি 50 মিনিটে সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী তুলারাম কলেত। সকাল 8টা বাজি 30 মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। সকাল 8টা বাজি 45 মিনিটে সুগম সঙ্গীত কার্যক্রমে শরৎচন্দ্র পণ্ডা এবং শঙ্কর প্রসাদ দত্ত গাইথিবা গীত শুণবে। সকাল 9টায় হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটিয়ে গীতটিয়ে। দিন 11টা বাজি 5 মিনিটে ঢোল পারি বজা সম্বলপুরী গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী নেলে সত্যনারায়ণ বেহেরা, দিলীপ কুমার মহান্তি, নমিতারাণী পট্টনায়ক, রাজেন্দ্র কুমার বেহেরা, পার্বতী জেনা ও রত্নাকর রাউত। দিন 12টা বাজি 30 মিনিটে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে। দিন 1টা বাজি 5 মিনিটে সম্বলপুরী গীত। কণ্ঠশিল্পী অশোক কুমার সুনা, গগন বাগ, দিলীপ বাগ। দিন 1টা বাজি 20 মিনিটে ঘর সংসার কার্যক্রমে গৃহলক্ষ্মী এতে শুণবে আলোচনা আর্থিক স্বাবলম্বন নারী ও পরিবার আলোচিকা রাজশ্রী মিশ্র। অপরাহ্ন 2টা বাজি 45 মিনিটে

শ্রোতাবন্ধু, আজ আমি ওড়িশার এক দূরন্ত গ্রামে থাই মধ্যে আমেরিকার যে কোনসি স্থানরে থিবা ব্যক্তি সহ ভাবর আদান প্রদান করিপারুছু। বিশ্বর প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় মানকর পাঠ্যক্রমর ভিডিও দেখিপারুছু। সরকারঙ্কর উচ্চ অধিকারীঙ্ক নিকটরে নিজের গ্রামর এবং নিজের সমস্যা সিধাসলখ পৌঁছাই পারুছু এবং নিজের মত স্বাধীন ভাবে পরিপ্রকাশ করিপারুছু। গত দুই দশন্ধি মধ্যে সোশিয়াল মিডিয়া আমার কার্য যোগাযোগ এবং জীবনশৈলী অভূতপূর্ব পরিবর্তন আনিছি। আজ সারা পৃথিবী দুইটি স্থান মধ্যে ভৌগোলিক দূরতা এক সমস্যা নহে, সোশিয়াল মিডিয়া জগতিকরণকু সম্ভব করে সমগ্র বিশ্বকু এক বিশাল গ্রাম পরি যোড়ি পারিছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজির বিষয়বস্তুটি হেলা সোশিয়াল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম।

কার্যক্রম শেষে শুনমা সিনেমা বেবির এই গীত গাইছেন হ্যুমেন সাগর ও অনন্যা শ্রীতম নন্দ। গীত লিখেছেন সুব্রত স্বাইঁ, সঙ্গীতে সজিয়েছেন প্রেম আনন্দ।

শেষেলা ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম ইহাদে শ্রোতা মানক লাগি গোটে সূচনা। হীরাকুদ জলভণ্ডার উপর মুড়ে বর্ষা হেউথবার লাগি ক্রমাগত ভাবে জলভণ্ডার পায়নর স্তর বৃদ্ধি পাউছে। ইথিলাগি হীরাকুদ বন্ধর তল মুড়ে বসবাস করুথবার সবু জনসাধারণকর অবগতির লাগি জনি দিয়া যাচ্ছে যে আজি সকালর 11 বজে হীরাকুদ জলভণ্ডার নু পহেলা বয়ডপান নিষ্কাশন করা যিবা। এথিলাগি মহানদী আর তার শাখা নদী মানকর জলস্তর বৃদ্ধি পাইবা। এথিলাগি নদী ভিতরকে প্রবেশ আর উনিয়া ব্যবহার লাগি জনসাধারণ সতর্কতা অবলম্বন করবার আবশ্যকতা রয়েছে। কেন্সিভিল দুর্ঘটনার লাগি হীরাকুদ নদীবন্ধ কর্তৃপক্ষ দায়ী নাই রহন। সূচনাটা ইন শেষলা। আকাশবাণী সম্বলপুর ইহাদে গোটে হিন্দি সিনেমা গীতর কার্যক্রমতে শুনমা অ্যাকশন রিপ্লে সিনেমার গীত। গীতমানু লেখিছন ইরশাদ কামিল, সুরথি সজাইছন প্রীতম। কার্যক্রমর পহেলা গীতে কণ্ঠ দিয়েছেন দলির মেহেন্দি, রিচা শর্মা আর সলিম।

শ্রোতাবন্ধু, ইহাদে হীরাকুদ বন্ধনু পহেলা বয়েড প্যান নিষ্কাশন বাবদে সর্বসাধারণক লাগি গোটে সূচনা। হীরাকুদ জলভণ্ডার উপরমুড়ে বর্ষা হওয়ার লাগি ক্রমাগত ভাবে জলভণ্ডার পায়নর স্তর বৃদ্ধি পাওছে। ইথিলাগি হীরাকুদ বন্ধর তলর মুড়ে বসবাস করুবার সবু জনসাধারণক অবগতির লাগি জনি দিয়া যাচ্ছে যে আজি সকালর 11 বজে হীরাকুদ জলভণ্ডার নু পহেলা বয়েড প্যান নিষ্কাশন করা যা। ইথিলাগি মহানদী আর তার শাখা নদী মানকর জলস্তর বৃদ্ধি পায়বা। সেথিলাগি নদী ভিতরকে প্রবেশ আর উনিয়া ব্যবহার লাগি জনসাধারণ সতর্কতা অবলম্বন করবার আবশ্যকতা অছে। কেন্সিভিল দুর্ঘটনার লাগি হীরাকুদ নদীবন্ধর কর্তৃপক্ষ দায়ী নাই রহন। সূচনাটা ইন শেষ হলা। আপন মানে গুটে হিন্দি সিনেমা গীতর কার্যক্রম থি শুনুছন অ্যাকশন রিপ্লে সিনেমার গীত। ইহাদে শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠে শুনুন ই গীতটা।

0: 08615705257 আইএফএসি কোড SBIN 0000059 আবেদনপত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকাররে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কহি রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: আপন মানে শুনুছন অ্যাকশন রিপ্লে সিনেমার গীত কার্যক্রম থি এহাদে শুনুন মিকা সিংকর কণ্ঠতি ই গীতটা।

নাই বুঝুছে বুঝা মনরি মোর নব নবীনা ঢলি জিমি মুই তোর বিনা রে মোর নব নবীনা মুই মালি গেলে তুই মিনা হরে মুই।

শ্রোতাবন্ধু, পশ্চিম ওড়িশার জনে না করা সাহিত্যিক হেউচন মঙ্গলুচরণ বিশ্বাল। সাহিত্য আকাশর গোটে উজ্জ্বল তরা। সাহিত্য সৃজনাথি সে বহুত আগে যাইলে। ওড়িয়া আর সম্বলপুরী দুই ভাষাতে সে সাহিত্য লেখুলে। সম্বলপুরর পিতাপালি গাঁনে 1935 সালে মে মাসর 4 তারিখে জন্ম নিয়ে মঙ্গলুচরণ বিশ্বাল। মঙ্গলু আয়াঙ্কর বিষয়টি আগে আহরি কথা হেমা। এহাদে কার্যক্রমর পহেলা গীতটা শুনুন বাগি টু কথাচিত্রনু। কণ্ঠ জুবিন নটিয়াল, সঙ্গীত মিঠুন, গীতরচনা সাইদ কোয়াদ্রী।

শ্রোতা বন্ধু, মঙ্গলুচরণকর লেখা প্রাথমিক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের পড়া বইতে ঠান পাইছে। সে শিশু সাহিত্য, রম্য রচনা, কথেন, প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস আর অনুবাদ সবু লেখিছন। তাঁকর ভুখা নাটক সিনেমার আকার নেইকরি বহুত লোকপ্রিয় হইতিলা। সেতিলাগি সে আন্তর্জাতিক পুরস্কার ভিল পাইতিলে। আকাশবাণী সম্বলপুরর স্বীকৃতি পাইথিবার সে জনে গীতিকার আর নাট্যকার থিলে। তাঁকর জীবনী বহি হজলা দিন পাঠক মানকর মনকে ছিঁ পারিছে। তাহলে শ্রোতা বন্ধু, ইহাদে কার্যক্রমটি শুনুন মনোজ যাদবকর রচনানু সনমরে কথাচিত্র রিগিটা, কণ্ঠ অমাল মল্লিক, অরমান মল্লিক, পলক মুচ্ছল, সুর দিয়েছেন অমাল মল্লিক।

শ্রোতা বন্ধু, জনে সাহিত্যিক হিসাবে আর জনে ভল শিক্ষক হিসাবে মঙ্গলুচরণ বিশ্বাল কেতনি কেতে সম্মান আর পুরস্কার পাইথিলে। সম্বলপুর বিশ্ববিদ্যালয়নু সে সম্মানজনক ডক্টরেট উপাধি পাইবার সুযোগ পাইথিলে। 1965 সালে আকাশবাণীনু সমর সঙ্গীতর কবি আর 1967 সালে কটক চিন্তা বাই বুন্ডিকি শিশু সাহিত্যর লাগি পুরস্কার পাইথিলে। ভুখা সিনমার লাগি 1990 মসিহাতি স্পেনরে জুরি পুরস্কার, 1994 মসিহান আদর্শ শিক্ষক হিসাবে গুরু দিবস দিন সেবেলর রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মাঙ্কর হাতু পুরস্কার সে পাইথিলে। তাঙ্কর সাহিত্যকে নেইকিরি ছাত্রছাত্রী মানে ইহাদে গবেষণা করুছন। তাঙ্কর বহি সবুকে নেইকিরি মঙ্গলুচরণ রচনাবলী প্রকাশিত হইছে। তাঙ্কর পহেলা কবিতা কলিকতানু প্রকাশিত যুগভারতী পত্রিকাথি ছপা হইতলা। এন্তা ঝনে পশ্চিম ওড়িশার বরপুত্রঙ্কু হৃদয়ভরা শ্রদ্ধা আর সম্মান দেইকিরি ই গীতটা শুনমা। গীতটি কণ্ঠ দিয়েছেন কুমার সানু, কথাচিত্র 1942 এ লভ স্টোরি, গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু, দশ কূপ সমা বাপি, দশ বাপি সমা হ্রদ, দশ হ্রদা সমা পুত্র, দশ পুত্র সম বৃক্ষ। পুরাণরে লিখিত আছে যে দশটা কূয় সাগরে গোটিয়ে জলাশয় সমা, দশটি জলাশয় সাগরে গোটিয়ে হ্রদ, দশটি হ্রদ সহিত গোটিয়ে যোগ্য পুত্র সমান, আউ দশ পুত্র সহিত গোটিয়ে বৃক্ষ সমান। তেবে শ্রোতা বন্ধু, বৃক্ষ আম জীবন পাই কেতে মূল্যবান তাহা নিশ্চিত ভাবরে অনুমেয়। তেবে বৃক্ষকু আম জীবনরে প্রথম স্থান দেবা আউ। এথর শুনিবা কিশোর কুমারক কণ্ঠরে অমর প্রেম কথাচিত্রর গীত, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতাবন্ধু, বৃক্ষ বিনা শর্তরে আমাকে খাদ্য, অম্লজান এবং বঞ্চি রহবা বিভিন্ন প্রকার আবশ্যকতা যোগাই দিয়েছে। যেমিটিকি রহবা আশ্রয়, বিভিন্ন প্রকার উপকরণ, বঞ্চবা অম্লজান এবং বায়ুর গুণবত্তাকে সে রক্ষা করুছে। জলবায়ুর উন্নতি, জল সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ এবং বন্যজন্তুকে সমর্থন করে গছগুড়িক দীর্ঘ সময় ধরে সেমানকর পরিবেশর মধ্য সহযোগ করে থাকে। তেবে শ্রোতাবন্ধু, বর্তমান কার্যক্রমে শঙ্কর জয়কিষণক সঙ্গীত নির্দেশনার শুণন্তু রমেশ শাস্ত্রীঙ্ক রচনা, কণ্ঠ লতা মঙ্গেশকর, কথাচিত্র বরসাত।

0: শ্রোতা বন্ধু, বর্তমান সময়ের বৃক্ষরোপণ এক মহত্বপূর্ণ কার্য। পৃথিবী জীবন বঞ্চবা তাজা ফল ও পনিপরিবা সহিত অনেক খাদ্য শক্তির উৎস হচ্ছে এই বৃক্ষ। শ্বাসক্রিয়া ও প্রদূষণ মুক্ত এক সুস্থ জীবন পাই বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার বর্ষ ধরে পৃথিবীর জলবায়ু পরিবর্তনকু মোকাবিলা করিবা পাই গছকু ব্যবহার করে আসুছে। চাপকু হ্রাস করে এবং বাহ্য কার্যকলাপকু উৎসাহিত করে বৃক্ষ মানসিক স্বাস্থ্য উপরে সকারাৎমক প্রভাব পকাই থাকে। তেণু আমি সমস্তে গছর যত্ন নেওয়া উচিত, কাহিঁকি না গছ আমার যত্ন নেই থাকে। তেণু আমি মানে বৃক্ষ রোপণকু উৎসাহিত করিবা আউ কার্যক্রমকু আগকু নেবা। কার্যক্রম শেষরে মুকেশক কণ্ঠরে আনন্দ কথাচিত্রর গীতটি শুণন্তু। গীত রচনা গুলজার, সঙ্গীত নির্দেশনা সলিল চৌধুরী।
1: মানে

0: সোনা, গগন বাগ ও দিলীপ বাগ। কার্যক্রম আরম্ভে শুণন্তু অশোক কুমার সোনাঙ্ক কণ্ঠরে গণেশরাম সেটক রচনা।
1: আরে ধূপ চর চর পুয়াল ছতি।

কথা পড়ি গলা বলি বলি বলি আইতিলি আদে তোমার পরা বলি মতে নাই দেব নাই দেব গালি মুই আইতিলি আদে তোমার পরা বলি মতে নাই দেব নাই দেব গালি।

নাই লগা বলি কলি কলি কলি আইথিলি আদে তোমার পরা বলি মতো নাই দেব গালি অপুহা কথাটি মুই কহি দেউছে হো অপুহা কথাটি মুই কহি দেউছে হো কথা পড়ি গলা বলি বলি বলি আইথিলি আদে তোমার পরা বলি মতো নাই দেব গালি মুই আইথিলি আদে তোমার পরা বলি।

0: দল দলি কে ভাই নাই রেগি দেব, দল দলি কে তো নাই রেগি দেব, নাইনো নাইনো পায়ন বলি বলি আইথিলি আদে তোমার মরা বলি, মতে নাই দেব নাই দেব গালি, মুই আইথিলি আদে তোমার মরা বলি, মতে নাই দেব নাই দেব।
1: এথর কার্যক্রমরে গগন বাগ কণ্ঠরে শুনন্তু প্রহ্লাদ নায়কঙ্ক রচনা।

0: ಕುಬಿಮಾರ್ ಮನ್ನಾ ಎಲ್ಚಿಕಾ ಅಕಲಿ ಐಕಮಲ್ಲ ತ ನಿಮ್ ಜನ್ತಾ ತೆಂಕಾರ್ ಜಿ ಎಕ್ಕನಿಕ್ರಿ ಈ ದೇಶ್ತಿ ಬಚರಾಂಗತ್ ಆ ಎಕ್ಕನಿಕ್ರಿ ನಮ್ ಭಲ್ ರತ್ ಆ ಹಿಸಾಬ್ನು ಜೆತೆ ಚೇಷ್ಟಾ ಕಮನಾ ಹೇಲೆ ಭಿ ಆಕುನ್ ಸಂಕ್ಷೇಪ ನು ನಮೇ ಜೆನ್ ಶ್ರೋತಾ ಬಂಧು ಗುಟಿಆರ ಮೇನಾಲ್ನಾರ್ ಜಿ ಬರ್ಷಾ ಚೆಖಾಂತಿ ನಮ್ ಎಕ್ಕನಿಕ್ರಿ ঠিক হিসাব নু রাঙ্গত বিশেষ করে মিনিমম একা একা নালখুন কামনা কথা টিকে তেঙ্গর চরণে ভাল বানা দেনে
1: লাস্ট নো ওটা তেঙ্গন যে বানাইকি নাম অনত মহত সফিসিয়েন্ট আমু গোটি হাপত আমু বন বানাইকি ফুটাবত আর হাপত আর মশারি লাগাবত আর চুতত আর বিড়কনাকা পাইবা কেন যদি নালখুর খাল দাঁত বা কেন ফুল শার্ট ফুল প্যান্ট গোটি আতর কর আর যেতেলে বি বাহারিন্তি বারাল দাঁত মাইলা নাম হেজু হেজুকা গহলা ধারাল বারালদার কা হাতদার গুটি বেচারনার বারালনার তাপড়া নিন বানাইকি লোনা আর কা নিজে লোনটা আর বানাইকি তাম নিটগিরত আর মানে পুরা সুখা টিকে বডিব নিজাঙ্গত আর নামা কাপড়া গুঠিন বানাইকি সুখাব তো রতত হলে এবিড়া গুঠি বিমারি নু বাঁচাবা আর বাহারিন তা খাদ্য বন যতকি নাম মা মহত কা মা অনত বাহারিন্তি পার্টিকুলারলি চেপু চেখা বিড়না চেখা হত কি টিকে মা মানিত চেপু চেখা টিকে বাহারিন তা খাদ্য গুঠি না মা মহত হলে বানে
0: তা যাহা তেঙ্কা রাদান নামে শ্রোতা বন্ধু গুঠিয়ার নিশ্চিতভাবে নিমে পরামর্শ বন গ্রহণ নানো আর হন্যে তামে জীবনধারা বন আগলি হুয়া গিয়ে লাগান চেষ্টা কামর ই আশা সাঙ্গে নিম বার্চকার আর ইন্না বহুত উপাদেয় কথা গুঠিন তেঙ্কার নামে শ্রোতা বন্ধু গুঠিয়ার গিয়ে লাগান নিমান আকাশবাণী তার অশেষ ধন্যবাদ জুহার
1: ধন্যবাদ বহুত বহুত জুহার
0: তা বারা ইন্না হন্যে ইকুহা সম্প্রদায়ের গে গীতু মেনত এই গীতু বন পাহাড়কানার তহসিল টপু আউ তামহে

0: আচ্ছা টিকে শুনি যাও, অযোধ্যা দেশরে ছিলে দশরথ রাজা। অযোধ্যা দেশর দুঃখী সুখী প্রজা গন্ধ্য সমস্ত নিজ সন্তান ভালিয়া
1: সুন্দর
0: পালন করে নিয়ে যাওয়া তাঙ্কর যাকি জ্ঞান তৎপটি থিলা বৃহস্পতি বীর ভলি ভক্ত মানুষ নূতন নূতন নীতি শিক্ষা গুড়াক দেই পারুথিলে। স্বর্গমঞ্চ পাতালে তাঙ্কর যশ কীর্তি পুরি রহিথিলা, অকলনা সম্পদ গুড়াক থিলা, তথাপি দশরথ রাজা ভারি চিন্তার ধিয়ে থিলে।
1: কাহিকি
0: কাহিকি এ বড় সূর্য বংশকু রক্ষা করবার পাইকি পুয়া সন্তান ন হেবা হেতু দশরথ রাজা ভারি চিন্তার ধিয়ে হইথিলে। বাস্তবিক কথা বাবু, তাঙ্কর গোটিয়ে খালি ঝিও থিলে সন্তা বালি বলি, আর তাঙ্কর কুলরে পুয় নাহি। এপরি চিন্তা করু করু গ্রীষ্ম ঋতু হইথাই খরা দিন, দশরথ রাজা বাবু এ সময় রে শব্দ ভেদি স্বর নেই জঙ্গল কুমরু গয়া গলি।

অযোধ্যা দেশকে সুন্দর আকারে পালন করে নেই যাওতিলে দশরথ রাজা, লেকিন ভাগ্য বলরো দুঃখ কষ্ট দশরথ রাজা গ্রহণ কর। অভয় পক্ষ পতি পত্নী এবং অন্ধ অন্ধুণী থিলে, তাঙ্কর এক এর বলা থিলা শ্রবণ কুমার এবং সিন্ধু। অন্ধমণি দিনে বইলে রে পুয় শ্রবণ কুমার, আমি তো অন্ধ অন্ধুণি হেলু, আমাকে কিছু তীর্থ আকারে ভ্রমণ করে পালে আমার পিণ্ডটি শুদ্ধ হবা বলি করি যেতেবেলে কহিদেলে অন্ধমণি। খরতর হেলান করি পুয়টাক বাবু গোটে ভাতটে তিয়ার করি পাখে মাকু বসাই পাখে বাপাকু বসাই সকল তীর্থ ভ্রমণ কলা পুয়, সকল তীর্থ ভ্রমণ কলা পরে গঙ্গা।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুবাণী কার্যক্রমের আপনার স্বাগত এবং অভিনন্দন জনাওছি। উপস্থাপনায় মু আপনার প্রিয় যুবসাথী ভবতোষ পিসি। শ্রোতা বন্ধু, সরকার বেড়ে বেড়ে লোক মানাই বহুত গুড়িয়ে যোজনা আনিছেন, সে মধ্যে গোটি হচ্ছে সুভদ্রা যোজনা। সুভদ্রা যোজনা হচ্ছে ওড়িশা সরকারঙ্ক এক মহিলা কল্যাণমূলক যোজনা। এর মূল উদ্দেশ্য হচ্ছে মহিলা মানুষ আর্থিকভাবে সশক্ত এবং স্বাবলম্বী করা। যোগ্য মহিলা হিতাধিকারী মানুষ পাঁচ বর্ষ মধ্যে মোট 50,000 টাকার সহায়তা প্রদান করা। এই সহায়তা প্রতিবর্ষ 2টি কিস্তিরে মহিলা ব্যাঙ্ক খাতাকু সিধাসলখ জমা করা যায়। যোজনা মাধ্যমে মহিলা মানে সঞ্চয়, ক্ষুদ্র ব্যবসায়, শিক্ষা ও পরিবার আবশ্যকতা পূরণের

0: ईरान ने भी खाड़ी क्षेत्र में अमेरिका के सहयोगी देशों को निशाना बनाकर जवाबी कार्रवाई की। इन हमलों से पश्चिम एशिया में युद्ध समाप्त करने का अंतरिम समझौता खतरे में पड़ गया है। ईरान के स्वास्थ्य मंत्रालय के अनुसार अमरीकी हवाई हमलों से दो दिन में 14 लोग मारे गए हैं और 78 घायल हुए हैं। दक्षिण पश्चिम मानसून आज पूरे देश में सक्रिय हो गया है। मानसून राजस्थान, हरियाणा, पंजाब और उत्तरी अरब सागर के शेष हिस्सों में भी आगे बढ़ चुका है। विभाग ने हरियाणा सहित राष्ट्रीय राजधानी में तेज बारिश के लिए रेड अलर्ट जारी किया है। भारत और इंग्लैंड के बीच चौथा T20 मैच आज रात 10 बजे से ब्रिस्टल में खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Anuja Kumar.
2: Akashvani Sambalpur Sunantu Sambalpuri Mukhya Sambado
3: Akashvani Sambalpur Mukhya Khabar Sange Mui Bandita Misra ভুবনেশ্বরঠানে রাষ্ট্রীয় বিজ্ঞান শিক্ষা ও অনুসন্ধান সংস্থানর 15 নম্বর সমাবর্তন সমারোহে যোগ দিলে উপরাষ্ট্রপতি। আজ ভারত গ্রো মোর অ্যাচিভ মোর থি বিশ্বাস করুছে ও দেশের 1.4 বিলিয়ন লোকঙ্কর আকাঙ্ক্ষা পূরা হয়েছে বলে মেলবোর্নঠানে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় মানুষ সম্বোধিত করে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র মাছ ধরা মিশন জরিয়ে নীল অর্থনীতির বিকাশ হইতে রাজ্যের গাঁ মানকর অর্থনীতি বড়বা ও হাজার হাজার মাছ ধরা পরিবার লাগি নূয়া কাম করবার সুযোগ মিলবা কহিলে কেন্দ্রমন্ত্রী। ফিটনেস সার্টিফিকেট বিনা চালুথিবার বাণিজ্যিক গাড়ি মটর উপরে কড়া কার্যানুষ্ঠান, জবত হওয়া গাড়ি মটর বাতিল হইপারে আরসিও পরমিট, কড়া আভিমুখ্য গ্রহণ কলে ওড়িশা পরিবহন কমিশনর। হীরাকুদ জলভণ্ডানু ছড়গলা ইবরসর পহেলা বড়ি পায়েন, এপ্তক 10টা গেট দেইকরি ছড়া যাউছে বড়ি পায়েন। পুরী শ্রীমন্দির আজ অনুষ্ঠিত হওয়া মহাপ্রভু মানকর ওষো লাগি নীতি, রাইজে সড়ক দুর্ঘটনাকে কম করি সুরক্ষিত যাত্রীকে সুনিশ্চিত করবার উদ্দেশ্যে আইবা দিনে দুইদিনিয়া কর্মশালার আয়োজিত হওয়া বলে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক। ই মাসর শেষ তক সবু বেসরকারি নর্সিং কলেজর যাঞ্চ করি ডিএমইটি ঠানে রিপোর্ট দাখল করবারকে সবু জিলাপাল মানকু নির্দেশ দেলে স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য সরকার 2026-27 শিক্ষাবর্ষে বিদ্যালয় অগণশিক্ষা বিভাগ অধীন থিবার শিক্ষা অনুষ্ঠান মানকু আবেদন করুথিবার ছাত্রছাত্রী মানকনু এডমিশন ফি নাই নেবারকে উচ্চশিক্ষা বিভাগর নির্দেশক আউ মাধ্যমিক শিক্ষা বিভাগর নির্দেশক মানকু দেলে চিঠি। রাইজে গোদাবরী মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রকল্পর পহেলা ক্ষেপে আইবা বছর মার্চ মাস তক 2200টা বিদ্যালয় তিয়ার কাম শেষ করবারকে মুখ্যমন্ত্রীঙ্কর অধ্যক্ষতায় হয়েযাইছে গোটে সমীক্ষা বৈঠক। নূয়াপড়া জিলানে মূল হেলা যুক্ত 2 না লেখা। আউর ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে সুন্দরগড়, ঝারসুগুড়া, অনুগুল, কেন্দুঝর আর ময়ূরভঞ্জর কেতেটা জাগানে বিজলি মারিকরি ধুকাগড্ডি হবার সম্ভাবনাকে নেইকরি সতর্ক সূচনা জারি। এছনির মুখ্য খবর ইন শেষ হলা। এতার উত্তর মুখ্য খবর শুনি পারবে রাতে 8 বাজে।
2: আকাশবাণী সম্বলপুর শুনন্তু হীরাকুদ বন্ধরু প্রথম বন্যাজল নিষ্কাশন সম্বন্ধে সর্বসাধারণ সূচনা। হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডে বর্ষা যোগুঁ ক্রমাগত ভাবে জলভণ্ডারর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এতদ্বারা হীরাকুদ বন্ধতল মুন্ডরে বসবাস করুথবা সমস্ত জনসাধারণঙ্ক অবগতি নিমন্তে জনাই দিয়া যাউছি কি আজ সকাল 11 ঘন্টা সময়ে হীরাকুদ জলভণ্ডারু প্রথম বন্যা জল নিষ্কাশিত করা যাইছে। এথিযোগ মহানদী ও তার শাখা নদীগুলির জলস্তর বৃদ্ধি পাইব, তেণু নদী মধ্যকু প্রবেশ ও অন্যান্য ব্যবহার পাই জনসাধারণ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কোণী দুর্ঘটনা পাই হীরাকুদ নদীবন্ধ কর্তৃপক্ষ দায়ী রহবে না। সূচনাটি এতিকির শেষ হল। আকাশবাণী সম্বলপুর শুনন্তু আজ প্রসারিত হওয়াকু থিবা কেতেক কার্যক্রম সম্পর্কের সূচনা। আজ সন্ধ্যা 6:10 আদিবাসী গীত শুণবে, এর ওরাম গীত পরিবেশন করবে প্রকাশ কিন্ডো এবং সাথী, ক্ষমা করবে। আজ সন্ধ্যা 6:30 বিকাশ মন্ত্র রিলে করে শুনাইব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:25 জেলা হালচাল, এর মালকানগিরি জেলা সম্পর্কের রিলে করে শুনাইব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:30 কৃষি সঞ্চার কার্যক্রম, মৃত্তিকা সুরক্ষা পাই চুনার উপযোগিতা,

0: বাইটা কে গা? খাসি খাসি আসুছে যে।
1: নানি জুহার।
0: জুহার জুহার।
1: বা মতে চিনল কিনি?
0: কে আউরে বাবু?
1: ইবুয়া মতে বি নাই চিনবার নানি তমে।
0: এ বুয়া দেখ তো যে তুই এড়কিটে হয়ে গলু ন, হ্যাঁ তুই পরে বো বাহারে কেন রহুতলু?
1: হেতকি দূরে কানা রহব কেন রাজস্থান কেন কটকে?
0: এ বুয়া বেলে এটা বিদেশে আমার অলগা রাজ কে যেন যাইছিলু চাকরি নৌকরি সব কর্মী বলি করি।
1: কানা চাকরি নৌকরি করব নানি, ঘরে মরি হজি গলে বি জানি না পারো, যেন গুলগুলা বাহারে রহলে পেট মুঠো লাগি।
0: ও সমারু এটা নেই কে? হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ। জানিছ?
0: হ্যাঁ।
1: কার ঘর কহ তো?
0: এ দে মোর সুরু দাদা ঘর।
1: ঠিক চিনল আউ
0: যে কাঁ বল কৌছে কি তুই বড়া দিন তো এটা তোতে দেখুছে যে এটা কানা চাকরি চুকরা এটা তোর সব ছাড়ি ছুড়া করি আইসছু বলি শুনিলি যে।
1: বাহারে মন নে লাগলা নানি, হেতকি কম দরমাতি ঘরর কথা কিছু বুঝি না পারো, চাহা জমিন তো আছে আর যদি থাইকির কা হলে যে গুলগুলা হামা, আজকাল চাষ কলা বি তো বনে দি পয়সা মিলুছে।
0: বনে কলু রে আবু, এটা বড়িয়া হেলা এন্তা তোর বাগির যেন আমার যেন সবু পার্টিকে পড়ুছন নৌকরি কর্মু বলি করি যেন বাহারকে পলাউছন, হ্যাঁ আর কেতে কম অর্জিলে গলে তাকু মানে যেতে অর্জিলে গলে নাই পূর্বার আউ কম কম যেন মানে অর্জন করুছন সেমানে ঘরকে গলে টিকে দেখি না পারবার। বনে কলু এটা তোতে এটা দেখি করি তোর নু শুনি করি আমার ভাই বোন মানে নেই যেন মানে বাহারকে যাবার লাগি মন করিছন সেমানে এটা গাঁকে ফিরি আসবে যে এটা চাষবাস আরম্ভ করমু বলে শুনিছিলি।
1: বহিতে পড়িছিল কেন জানানি, চাষ কাম যাহার আর কি আনন্দ তাহার,
0: কিড়ে সুখ তাহার নেই কেন? হয়ে ঠিক কথা
1: কই বি হেনতা ভাবিছে গাঁকে আইলি আউ এছেন তো সব মেশিন তি হউছে, ধান কটানো রুয়ানো আর যহ টেনশন নেবার কে পড়বার নাই, এতে লাগি পলে আইছে ভাবুছে কিছু আমার জমিন কালে পড়িয়া পোকা
0: সবু জাত কি মোর বহেন কলে দেখু চুকি নি ছুয়া পিলা ধরি করি কম গুলগুলা হউছে তাহেরু এ দেখ মোর দাদা বহু, হ্যাঁ দাদা বহু গলে যাইছে কেভে আইবা বলি যেন অনসরু থুলে গা আর নাই গোটে জাগা ন রহব বনে করি রহব যে কানা কহুছে কি
1: নানি? আজ বলো বড়া গুলগুলা টেহলি নানি জান বর্ষা, হ্যাঁ সবু কার্ড দেরা কস মোর উদা চুইলমুড উদা কনিয়া কে কহি কহি থকি গলি প্যান টিকে তোতে যে যে মুই কুলকুলাটে কর্মী বলি কিছি নাই দেলা।
0: ইবা ই ঠিক কথা কহেলু, ই আমার কিনি ই যেন যোজনা মানকর ভিতরে বলতো আমার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বলি গুটে আছে
1: এটা কানা ফের নানি
0: হেটা হেথি পরে আমার ই যেন গ্যাস চুলা গলে জ্বলবা সে চুলিতি আর হাঁড়ি

এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086170525 আইএফএসি কোড SBIN 0000059 রে জমা করিবে। অ্যাকাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086170525 আইএফএসি কোড SBIN 0000059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকাররে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410-961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410-961। সূচনাটি এতিকরি শেষ হেলা।